দেখলে রে মন, দেখলে রে মন কারিগরি হরি মহাশয়, মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয়।